0: মবর গাড়াই মেরে গন বড় আডে দোয়াল।
1: হ্যালো গারাইয়া কো নাইপেরি কো মানা গারাই করবো আঙাতি পুঙ্ গান গান গো কুমায় করে আমার ইয়র এরিয়া